প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in-ত নতুন ভারত ন রূপত আকাশ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বননী সুরক্ষার প্রয়োজন। ভারতের বননীসমূহ অতি বৈচিত্র্যপূর্ণ। জপুহা হাবি, ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য, উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাক্ত অঞ্চলের অরণ্য, আলপাইন অরণ্য আদি বিভিন্ন ধরনের অরণ্য ভারতত বিস্তারিত হয়ে আছে। ভারতত মুঠ 16 প্রধান অরণ্য চিনাক্ত করা হয়েছে আর এই প্রধান ভাগকেইটা 221 গৌণ অরণ্য সামরি লৈছে। 1999 সমীক্ষা অনুসরি ভারতের মুঠ বনাঞ্চলের পরিমাণ 6,37,293 বর্গ কিলোমিটার। ইয়ারে 37% ক্রান্তীয় সিক্ত পর্ণপাতী অরণ্য, 28.6% ক্রান্তীয় শুষ্ক পর্ণপাতী অরণ্য আর বাকি অংশ হয়েছে আন অরণ্য। রুশ উদ্ভিদ বিজ্ঞানী NI ভেভিলভে ভারতক খেতি করা শস্যর উৎপত্তির হিন্দুস্থানী কেন্দ্র বলে অভিহিত করেছে। এই অঞ্চল ধান, কল, বজ্রা, মরাপাত, আম, নেমু, কুঁহিয়ার, লাউ আদি করে 167 প্রজাতির খেতি করা শস্যর উৎপত্তিস্থল। ভারতত মুঠ 45,364 প্রজাতির উদ্ভিদ চিনাক্ত করা হয়েছে। এই সংখ্যা পৃথিবীর মুঠ চিনাক্ত প্রজাতির সংখ্যার প্রায় 14%। ভারতত পাওয়া প্রাণীর প্রজাতির সংখ্যাও বিশাল আর বৈচিত্র্যপূর্ণ। ভারত

0: দিয়া RBI কয় যে আপনার পিন OTP CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুই নিদিব অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব হে এয়া খোয়া চ্যাম্পিয়নশিপ আছিল নাকি RBI কয় জানি ল সতর্ক হোক
1: তোর লড়াটুক এটা বহুত সুস্থ দেখা গৈছে
2: হয়
1: সঠিক চিকিৎসায় সকল সলনি করে দিলে পিছে এনে যত্ন কত পালি
2: গুয়াহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত
1: ও তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি
2: নহয় শিশুর স্বাস্থ্য শিবির পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ
1: ও সঁচাকৈ বৰ ভাল কথা
2: কারণ সকলোরে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুয়াহাটী
4: যিটো পার্টি লাগিব প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম আইডিয়া ইয়াতেই পার্টি করিম পিজ্জা পার্টি ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া মোর কার্ডৰ ডিটেইলছ মই মোর নিজেই দি দিম
0: RBI কয় আপোনাৰ পিন OTP CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটাৰ মোবাইল বা সিকিউৰ নেটৱৰ্কৰ পৰাহে কৰিব
4: বাই গার্লছ কোন ফালে গৈছা
2: শুনা নাই
4: নো শেয়ারিং
0: RBI কয় জানি ল সতর্ক হওক
3: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক
5: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
3: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত কৰাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
5: 6900453528
3: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে

0: প্রত্যেকী শিশুক পলিও প্রতিষেধক প্রদান করার লক্ষ্য আগত রাখি জেলা স্বাস্থ্য বিভাগে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে। জেলাখনের 5 বছর তলর 41,883 শিশুক এই অভিযানের জড়িয়ে সামরি লওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। ইয়ারে ডংকা মকামত 20,426, বৈঠালাংসুত 11,713, উম্পানাইত 7,072 আর জিরিকিন্দিংত 2,612 শিশুক সামরি লওয়া হয়েছে। 28 জুন তারিখে বুথসমূহ প্রতিষেধক প্রদান করার 29 আর 30 জুনত স্বাস্থ্যকর্মী সকলে ঘরে ঘরে গৈ রই যাওয়া শিশুসকলক প্রতিও প্রতিষেধক প্রদান করে। অভিযানটি সফলভাবে রূপায়ণের বাবে জেলাখনত মোট 245টা পলিও বুথ স্থাপন করা হয়েছিল। ইয়ার ভিতর 213টা প্রতিষ্ঠান ভিত্তিক বুথ, 25টা দুর্গম বুথ, 4টা ট্রেঞ্জিস বুথ আর 3টা ভ্রাম্যমান বুথ হিসাবে সন্নিবিষ্ট করা হয়। আনহাতে সমগ্র অভিযানটি সফলভাবে রূপায়ণ করবলে 397 গৰাকী আশাকর্মী, 29 গৰাকী আশা সুপারভাইজার, 175 গৰাকী স্বেচ্ছাসেবিকা আর 24 গৰাকী পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগে জানিবলৈ দিয়ে।
1: জেলার রেহরূপর আজি আমি বিদায় লৈছো, আপনাদের কাইলৈ লগ পাম আন এখন জেলার হৈতে। নমস্কাৰ।

0: মিতালী চৌধুরীর কণ্ঠর গীতটি শুনিলে আমালৈ ইতিমধ্যে ফোন আহিছে। আমি প্রথমগৰাকী শ্রোতার সহিতে কথা পাতি লৈছো। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, মই হিতেশ্বর লহকর।
0: নমস্কার দাদা, আজি কি গীত শুনব আপনি?
1: মই খগেন মহন্তর গামুসারে আসলতে পদুমরে সোকা পুরতে মেরিয়া আহে পাহুয়াল দেখা ও পাহুয়াল দেখা।
0: হয়,
1: অসমের সম্পদ এই গামুসা, গতি গামুসাক লৈ আৰু কেশব মহন্ত বেলেগ হেৰি কৰি গৈছে অসমের কারণে।
0: হয় হয়, সুন্দর গীত, নিশ্চয় আমি গীতটি শুনাব পাৰিম।
1: যোৱাকালিৰ এটা স্মৃতি কওঁ।
0: হয় কওক।
1: যোৱাকালি নলবাৰী ৰাজু ইলেক্ট্ৰনিক্স বুলি আছে, মই তাত ৰেডিঅ' কিনিলো, বংকিম দাস আহিছিল মোৰ লগত একেলগে, ৰেডিঅ' কিনাত তাতে ফূৰ্তি কৰিলো, আমি তাতে পাৰ্টি কৰিলো, তাৰমানে আমি মানে প্ৰতিষ্ঠা দিৱস নলবাৰীতে পালন কৰিছো, আৰু মই লগৰ আহি সৰ্থেবাৰীৰ বন্ধুবৰ্গক চাহ মিঠাই খুৱালো, কালি ৰেডিঅ'ৰ সমান দাম গৈছে এক্সট্ৰাকে আৰু মোক খুৱাওঁতে।
0: হয় নেকি, খুব ভাল কথা
1: কৈ দিওঁ। আৰু এতিয়া মই আছো হাজিৰাৰ ঘৰত, আপোনালোকৰ যি নিয়মীয়া শ্ৰোতা হাজিৰা বেগম, আৰু মই তাৰ আগতে নাম কেইটা কৈ দিওঁ, এক মিনিট কব পাৰো হাজিৰাই, মোৰ বন্ধু কেইজনমানৰ নাম কৈ দিওঁ, আমাৰতো কলোৱে মই, আমাৰ বংকিম দাস, লক্ষ্য চহৰীয়া, ৰূপালী কলিতা, মাইনা দাস, আনন্দ গন্ধিয়া, কল্পনা আৰু মাধৱী নাথ, আৰু হাজিৰাই এক ছেকেণ্ড কবা দিয়ক কথা।
0: হয় হয় কওক।
2: নমস্কার বাইদেউ।
0: নমস্কার, ভালো আছে?
2: মই মিস হাজারা বেগম কৈছো, আজি মানে ইমান ভাল লাগিছে, হিতেশ্বর লগাম মামাইদেউ মোর ঘরলে আহিছে, বজার করবলে আহিছে, বন্নিবাড়ি বজারত আহিছে, আমার নলবাড়ী ডিস্ট্রিক্ট হয়, তারপর মোর ওচৰতে, খুব ভাল লাগিছে যে এজন ভগবানে আহিছে মোর ঘর।

যিবিলাক ওয়েট ওয়েস্ট আছে তাক আমি সোর্সতে আমি ট্রিট করিব পারো, কিন্তু ড্রাই ওয়েট আমি যদি পারো যিমানখিনি রিসাইকেল হয়, যিবিলাক রিসাইকেল নোহোৱা বস্তুবিলাক আমি দীপৰ বিলত গলে মোক লাগে যে আবর্জনাটো কমিব। ভৰলু, মৰা ভৰলু, পামহি, যিটো দীপৰ বিলত ওচৰত অহা বিভিন্ন ধৰণৰ একেটাই ষ্ট্ৰীম হয় কিন্তু বিভিন্ন ধৰণৰ নাম আছে। সো যদি আমি তাৰ পানীটো আমি কিমান যিমানে ভালকে ৰাখিব পাৰোঁ তো দীপৰ বিলৰ হেলথটো ইমানে ভাল হ'ব পাৰে। সো আমাৰ একচেনটো হ'ল যে আমি কেনেকৈ ভৰলু বা মৰা ভৰলু বাহিনী এইবিলাক ষ্ট্ৰীমছ আছে তাক কেনেকৈ আমি পৰিষ্কাৰ ৰাখিব পাৰোঁ। আৰু যদি আমি মোক লাগে যদি আমি সেইটো মনোযোগ দিওঁ তেতিয়া

0: গ্রহণ করার ক্যাপাসিটিও বেশি হয়, আর কার্বন ডাই অক্সাইড যেটা বেশি গ্রহণ করব তেতিয়া কি হয়, পরিবেশ তো ভালো থাকাত সহায় করে। আর দ্বীপর বিলে 8-25টা মাছমরিয়া পরিয়াল প্রত্যক্ষভাবে দ্বীপর বিলে জড়িত হয়েছে। আর মই যেহেতু পশুপালন করো বা মই খেতি করো, তো খেতিয়কসকল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দ্বীপর বিলের জড়িত হয়ে আছে। আর তারপরে যদি পর্যটনের কথা কম, আমি পর্যটনটা এনেকা হওয়াটা নিবিচার যে দ্বীপর বিল ধ্বংস হয় পর্যটন হোক, যে কমিউনিটি বেসড যে ট্যুরিজম, এই বস্তুটো হলে কি হয় থলুয়া মানুষ লাভ হব আর নতুন মানে লোকাল মানুষের এঙ্গেজমেন্টও হব, আর তিনটা কনজারভেশনের একটা হেল্প হব। তো ইকো ট্যুরিজমের একটা ব্যবস্থা যদি করে দ্বীপর বিল ন্যাচারালি থাকুক, আর এই যে ডাম্পিং গ্রাউন্ড প্রদূষণ মুক্ত এখন দ্বীপর বিল হোক, দ্বীপর বিলের সীমা নির্ধারণ তো এতালেক হওয়া নাই, মানে বিশেষকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য। তো আমি আশা রাখি অনাগত দিনত দ্বীপর বিল সংরক্ষণের কারণে আমি বিভিন্ন পদক্ষেপ আমি পাম সরকারের ফলের পর বা আমার মহামান্য উচ্চ ন্যায়ালয় মানে এই গোটাই ব্যবস্থাটা মনিটরিং করে আছে। তো আমি বিচার কি এখন প্রদূষণমুক্ত দ্বীপর বিল এখন মানে প্রাকৃতিক আগর যে চহকী দ্বীপর বিল আকৌ পুনৰ ঘুরি আহক তাকে কামনা করছো।
1: প্রকৃতি সুরক্ষার স্বার্থত দ্বীপর বিলের সংরক্ষণত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যুব প্রজন্মর, যত সজাগতা বৃদ্ধি পরিষ্কার আদি অভিযানকে ধরে প্রশাসনে লওয়া সংরক্ষণ সম্পর্কীয় কার্যকলাপ আদিও অন্তর্ভুক্ত।
2: দ্বীপর বিলের মহত্ব, ইয়ার পর্যটন আর স্থানীয় বাসিন্দায় গ্রহণ করবলগিয়া ব্যবস্থাসমূহের বিষয়ে সজাগতা বৃদ্ধির ক্ষেত্রে যুব প্রজন্ম বহু প্রতিনিধিয়ে লৈ আহিছে বিভিন্ন পদক্ষেপ।
1: দ্বীপর বিল সংরক্ষণের ক্ষেত্রে যুব প্রজন্মর ভূমিকা তথা গুরুত্ব সম্পর্কে আমাক বিশদভাবে জানাইছে দ্বীপর বিল সংরক্ষণত সক্রিয়ভাবে জড়িত থাকা এগারী উদীয়মান শিল্পী অর্ঘদীপ বড়ুয়ায়।
3: ভাল পোৱাটো আছে দ্বীপর বিলের প্রতি, বা তার উপরেও আমার কিছু দায়বদ্ধতা আছে, যার ফলস্বরূপে সাগে আমি আজি দ্বীপর বিলের এই যুঁজকে কক বা দ্বীপর বিলের প্রতি যিখিনি আমার করবলগীয় আছে তার লগত জড়িত হয়েছো। পোনপ্রথমে এয়াই কম যে আমি ইংলিশত এখার শব্দ আছে রিক্রিয়েশন, সো একটা রিক্রিয়েশনাল ভ্যালুর কারণে আমি সদায় দ্বীপর বিলের কাছ চাপো, কেন আমার যেটা ধর আজিকালি এনেও আমার জীবনটা বড় যান্ত্রিক হয়ে পড়েছে, আর যিমানে যি নক আমি সকলে মানে সাইন্টিফিক্যালিও এভিডেন্স পাইছো যে যিমান আমি প্রকৃতির কাক চাপো আমার ডোপামিন যেটা হরমোন সেটু বৃদ্ধি পায়, আর তার ফলত আমি একটা সেন্স অফ হ্যাপিনেস পাও। কারণ কি বুদ্ধাও কৈছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমি সকলে যিমানে যদি সাফারিং ফেস নকরো আমি সকলে হ্যাপিনেসর কারণেই জীবনটো যাপন করছি, আমি খাদ্যটো খাবই লাগবে, সেটো তো আমার বেসিক নিডস। তো তার বাহিরেও যেটা আমার আলটিমেট সাগে গোল বলে যদি কয় জীবন সেটা হল হ্যাপিনেস। সো সম্ভব আমি যেটা দ্বীপর বিললে যাও যে তার যে পরিবেশ মনোরম পরিবেশ আমাক সদায় একটা শান্তির একটা ভাব আমাক দিয়ে, আর তার লগতে আমি একটা সেন্স অফ হ্যাপিনেস আমি তাতে পাও। কিন্তু তার উপরেও একটা খুব ডাঙর যেটু দ্বীপর বিলর কি কম কন্ট্রিবিউশন স্পেশালি আমার গুহাটীবাসী রাইজর কারণ সেটু হল যে যেহেতু আপনাদের ইতিমধ্যে প্রত্যক্ষ করেছে যে আমার যে জলাশয় আছে ওয়েটল্যান্ডস, সো ওয়েটল্যান্ডসব লাহে লাহে নোহা হয়ে গেছে আমার শহরেরপা, আর তার ফলস্বরূপে কি হয়েছে আমি অকমান বরষুণ দিলে কৃত্রিম বানপানীর সম্মুখীন হব লাগে। এতিয়া এই যুর আমার ফ্ল্যাশ ফ্লাডস হয় এই ফ্ল্যাশ ফ্লাডসব গোটে সিঙ্ক হিসাবে রিজার্ভার হিসাবে কাম করে আমার দ্বীপর বিল ওয়েটল্যান্ড হিসাবে এটু ইট ওয়ার্কস এজ আ রিজার্ভার। সো সেটো কারণে এফিনেটলি যদি আমি চাও আমার গুহাটির লাইফলাইন বলে কলেও ভুল নহব দ্বীপর বিল, আর সেই সূত্রে আমার যিখিনি দায়িত্ব আছে এটা আমি জানো যে আমার যুব ওয়েস্ট আজি সেই ওয়েস্টখিনি গৈ পড়ি আছে ডাম্পিং গ্রাউন্ড, ডাম্পিং গ্রাউন্ডটা কত আছে প্রথমতে বরাগাঁও আছিল এটা পামহিলে তাক যদিও নিয়া হয়েছে কিন্তু স্টিল ইটস ভেরি ক্লোজ টু দ্বীপর বিল, যার ফলত দ্বীপর বিল এতিয়াও মানে একটা খুব ধ্বংসর গ্রাসত। কিন্তু কিছু কথা যিয়ে মোক খুব অনুপ্রেরণা যোগায় দ্বীপর বিলর মানে যেটু আমি জার্নি বলিয়ে কো আমার যেটু পার্সোনাল জার্নি দ্বীপর বিলর লগত, মই আজি অর্ঘদীপ বড়ুয়া হিসাবে বা এজন ব্রডলিফ প্রোডাকশনের মেম্বার হিসাবে মোর যেটু কানেকশন দ্বীপর বিলর লগত তার আড়ত একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটু হল তার মানুষখিনি যেটু দ্বীপর বিলর প্রতি মরম আর দ্বীপর বিলক বসাই রাখার ক্ষেত্রে যেটু রিজিলিয়েন্স সেটু মোক খুব অনুপ্রেরণা যোগায়, আর তার একটা খুব ভাল উদাহরণ প্রমোদার লগতে হল হস্ত্রী মিত্র। তো হস্ত্রী মিত্র আমার যিখিনি তাতে আছে এটা তেরন্দা আছে তারপরে এতিয়াও লাগিয়ে আছে হাতিখুর হাতিখিনিক একটা সেফ প্যাসেজ দিবলে, কারণ কি আপনাদের যদি অলপমান ডিপ যায় আপনাদের গম পাব যে আমার দ্বীপর বিলত কমেও 5টা এলিফেন্ট করিডোর আছে, কারণ কি দ্বীপর বিল আপনার শেয়ার করে স্পেস উইথ রানী গর্ভাঙ্গা রিজার্ভ ফরেস্ট। এতিয়া

সোনু নিগম, অলকা ইয়াগনিক আর সঙ্গীসকলের কণ্ঠর গীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবার শুনক কাটে ছবির এটি গীত কুমার সানু আর কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠত। গীতর কথা দেব কোহলির, সঙ্গীত পরিচালনা আনন্দ রাজ আনন্দর।

অনুষ্ঠানৰ শেষত শুনক এক হিন্দুস্তানী ছবিৰীতি গীত উদিত নারায়ণ আর কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠত। গীতিকার আনন্দ বক্সী, সংগীত পরিচালনা আনন্দ রাজ আনন্দৰ।

0: প্রভু ময় ও
1: সম্পাকন গরি
0: ও বেউলার দেখু।
2: মহাদেব দাস আৰু সংগীসকলৰ কণ্ঠৰ ওজাপালি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক অমৰ সংগম দাসৰ মেণ্ডলিন বাদন।

ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্ট দলিয়াজান কনষ্টিটুৱেঞ্চি আংকাং আৰু লগেতো টেঙাঘাট ব্লক ডেভেলপমেণ্ট আলং পাতুম ষ্টেট লেবাৰ ৱেলফেয়াৰ আদিবাসী ৱেলফেয়াৰ মিনিষ্টাৰ ৰামেশ্বৰ তেলি ডিপাৰ্টমেণ্ট অথৰিটি আটোম পেন চিংকি চিংৱাই পানলো আলং ৰিয়াছাম ৰাজ্যিক গ্ৰামীণ জীৱিকা মিছন আকাম আপুথাক চিংকি চিংৱাই পানলো পাব্লিক ছেক্টৰ অইল কোম্পানী আমুখা পিনিপেন কিলোগ্রাম কৃষির ক্যাব আর ডি কমার্শিয়াল এলপিজি আদর ফারুই সিরা থ্রকনের ক্যাব রাগে থম আন পাজুমলো বন্টা হেমালং কেপারি ডেং এলপিজি আদর কে কায়াটেংসি দলাং এপিডিসিএল ডিফুয়ালং কৃষি কিলোয়াট মিডিয়াম ভোল্টেজ কুফার্ট কন্ডাক্টর মাতে এম ভি সি সি কিকে মাজক পিনি পেনজাখং নিফাই থং কেবারনি আন কৃষি কিলোয়াট ফিডার ইংথানপো বাংসহু ডিফু আরংসপি মাতিপুং দলদুলি লাপেন্ধন সেরি হাওয়ার আলং রিহিং আমি সাপ্লাই ইংথানপো ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কে পাথু পিনি আদাব আমেরিকা বসনিয়া ফান গোলহিনী ফাইভে পেন পারেমলো বাংস ফ্রান্সি ম্যাচ কে পাথু বেলজিয়াম সেনেগাল আফান গোল কে থমহিনী পেন পারেমলো পিনি বিরটাকে পানসি ইংটনিক কলো

লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাং লাখে মিডিয়াম ভেভেলং মিটার্স ভারুপ লিরা ক্রে সিরা টকবর ফো কিলোয়ার সালং ভারু ট্রক সিরা এঙ্ক রাশির ক্যাব লাপেন এফ এম লংকে ভারুই সিরাই সিরা টকবর ট্রক মেগাহার্স পিনিগে জাখং ইফাই হিনি থেমনানী

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিং ডেঙ্গাবাং লাগে মিডিয়াম ভেবলং মিটার্স ফারু প্লিরা ক্রি সিরা টপর ফো কিলো হরসালং ফারু ঠক সিরা হিংকর সির ক্যাব লাপেন এফ এম এলং কে ফারু ইসিরা ইসিরা টকবর ঠক মেগা হার্স দনমার্লি লুনবারি মাং ডেঙ্গালং আদন্থু শরৎ পে পেন কে লুনা লুন আর্জুক লংপ আলুন কে আধামা সার আলুন আর্জুক সেনা

0: মহাবিতরণ গ্রাহক পরিক্রমা তথা সমবায় বিভাগের মন্ত্রী কৌশিক রায়ে প্রকাশ করেছে। এই সন্দর্ভত আমার বাতরি বিভাগের প্রতিবেদন।
1: কিউ আনারস এবিধ অতি জনপ্রিয় আর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ আনারসর প্রজাতি। পাটর কাষত কাইক নথকা এই আনারস অতি সোয়াদযুক্ত আর এটা ফলর ওজন ডেড়র পরা তিন কিলোগ্রাম পর্যন্ত হয়। পকা অবস্থাত এই ফলর রং গাঢ় হালধিয়া আর রসাল হয়। মন্ত্রী কৌশিক রায়ে আজির অনুষ্ঠানত কয় যে কিউ প্রজাতির আনারস ইতিমধ্যে দুবাইলে রপ্তানি করা হয়েছে আর ইয়ার জড়িয়ে বিশ্ববাসীর সম্মুখত জেলাখনের কৃষকসকলের কঠোর পরিশ্রম প্রতিফলিত হয়েছে। তেও কয় যে এই পদক্ষেপে শস্য চপোৱাৰ পাছৰ ব্যৱস্থাপনা অধিক উন্নত কৰিব আৰু ক্ৰেতা বিক্ৰেতাৰ মাজৰ পোনপটীয়া যোগাযোগ সুচল কৰি তুলিব। এনে পদক্ষেপে খেতিয়কৰ বাবে আনাৰসৰ নতুন বজাৰ আৰু ৰপ্তানিৰ সুযোগ সৃষ্টি কৰিব বুলি মন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰে। তেওঁৰ লগতে ৰাজ্য চৰকাৰে কৃষকসকলৰ সৈতে কাছাৰৰ বিশ্বমানৰ আনাৰসত পূৰ্ণ সম্ভাৱনাৰ সদব্যৱহাৰ কৰিব বুলি আশ্বাস দিয়ে। অনুষ্ঠানত আনাৰসৰ আধুনিক সংৰক্ষণ, প্ৰসংস্কৰণ, মূল্য সংযোজন আৰু ৰপ্তানিৰ সম্ভাৱনাৰ বিষয়ে বিশদভাৱে আলোচনা কৰা হয়। কাছাৰৰ সংবাদদাতা আশীৰাণী দাসৰ সৈতে ষ্টুডিঅ'ৰ মজিয়াৰ পৰা মই নিৰ্মালী শৰ্মা।
2: ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি নিশা 12:30 বজাত হবলগীয়া নক আউট পর্যায়ের এখন খেলত স্পেইন অস্ট্রিয়ার বিরুদ্ধে অবতীর্ণ হব। পৌনে নিশা 4:30 বজাত হবলগা নক আউট পর্যায়ের আন এখন খেলত পর্তুগাল ক্রোয়েশিয়ার সম্মুখীন হব। ইপিনে কাইলৈ পুৱা 8:30 বজাত হবলগীয়া একেটা পর্যায়ের আন এখন খেলত সুইজারল্যান্ড আলজেরিয়ার বিরুদ্ধে অবতীর্ণ হব। প্রতিযোগিতাত আজি পুৱা সান ফ্রান্সিস্কো বে এরিয়া স্টেডিয়ামত অনুষ্ঠিত নক আউট পর্যায়ের এখন খেলত সহ আয়োজক আমেরিকায় বসনিয়া হার্জে গোভিনাক 2-0 গোলত পরাস্ত করে। বাতৰি শেষ কৰাৰ আগেয়ে প্ৰধান বাতৰিসমূহ চমুকৈ পুনৰ এবাৰ। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নতুন দিল্লীত কেইবাগৰাকীও কেন্দ্ৰীয় মন্ত্ৰীক সাক্ষাৎ, উন্নয়ন প্ৰক্ৰিয়াক লৈ আলোচনা। বন মহোৎসৱৰ সৈতে সংগতি ৰাখি বন বিভাগৰ 400 নতুন আঁচনি ঘোষণা। ৰাজ্যৰ বিভিন্ন জিলাত VVG ৰামজী আঁচনিৰ শুভাৰম্ভ। অসম লোকসেৱা আয়োগৰ সংযুক্ত প্ৰতিযোগিতামূলক প্ৰাৰম্ভিক পৰীক্ষা নিয়াৰিকৈ অনুষ্ঠিত কৰাৰ বাবে প্ৰশাসনৰ ব্যৱস্থা। আৰু ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আজি স্পেইন অষ্ট্ৰিয়াৰ আৰু পৰ্তুগাল ক্ৰোৱেছিয়াৰ খেল। সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানে। পৰৱৰ্তী বাতৰি নিশা 8:00 বজাত শুনিবলৈ পাব। নমস্কাৰ।

সকলে ধরক বাড়ি ভালকে দেখা নাই, তেখেত সকলে এতিয়া নিশ্চয় এটা ধারণা করিব পারিব বাড়িখন কেনেকুয়া হব পারে। শিয়াল থাকে যত অতব্য, কেতিয়াবা আপনি আন্ধার হয়ে যায় কিছুমান অংশ, গতিকে সেই পরিস্থিতি

0: আগ্রহী ঠিক করে টিকে কিকাং উৎসবর দিন। এই উৎসবটি সাধারণতে রজার ঘরত বা রজা নহলে বাংঠাইর ঘরত পতা হয়। রজা বা বাংঠাইর ঘরের সোতালত মরা বাঘর সালখন বাঁহর চাঙির নিচিনা যতন এটাত বাঘর নিচিনাক সজায় বাঘ দেবতালৈ মদ ভাত আগবায় বাঘটোর চারিওফালে গীত গায় গায় খুঁটিতাল বজায় নাচে। বাঘ শিকারের পিছর পর্যায় সম্পর্কত তেঘেরিয়ার রজা আঘুন রং পে কয়,
1: বাঘটোর মরার পিছত সাল সেলাব, সেলবার করার পিছত আকু শুকাই দিব, শুকাই দি যেতিয়া শুকাই হলে আমি এটা তামুলি বলে কোম, এজন থাকে সেই এজনে সালটো হুড়া নি ডেকা চাওয়া থই দিয়ে, ডেকা চাওয়া থই দিকে তারপর যে সেই তামুলিজনে আমার খবর দিব কেই মাসত যে আপনাদের যে বলপারা যাব যে নাচিব না নানাচিব সেটা আমাকে কয়ে দিয়ে, যেটা আমি বুড়া মায়কবিলাক আমি বিচার করি আর গোটেই চাকর বিচার করি করে আমি সেইটো করোঁ, চাউল মদ বনাই তারপর বেশ এটা বেশ বিচার তার মানে আনি পেলাইহে আমি বাঘটো নুচুয়াই দিও, নুচুয়ার পিছত নুচুয়া যদি শেষ হল তারপর আকু সালটোর ডেকা চাওয়া থা যায়, আর ডেকা চাওয়া থার পিছত সালটো বাঘর চামড়া থাকার পিছত আকু সেই বেজরবিলাক আমি আনন্দ মানে খুয়া লুয়াই করো, কিবা হয় গাহরি মাংস নাইবা কিবা চরাই তরাই কাটি পেলায় তেওঁলোকক আমি খুয়াও, ভাল খুয়াব লাগে, খুয়ার পিছত তেওঁলোকক খুব বিদায় দিব লাগে।
0: উৎসবত গোয়া গীতখিনি টিকে কিকাং আলুন বা বাঘ নৃত্যর গীত বোলা হয়। এই গীতত বাঘটোর বর্ণনা করে কোয়া হয় যে, তই হাবিয়ে বননিয়ে গুজুরি গুমুরি ফুর, তোর গুজরণিত ভয়তে সকলরে পেটত হাত ভরি লুকায়, তোর দাঁতবুর যে ইমান জুঙা, তোর নখবুর যে ইমান চোকা, গরু গাহরি মারি মাংস পুরি খাব খুঁজি তই মেকুরীক মানুষের ঘরলৈ জুই আনিব পঠিয়াইছিলি, শুকান মাছ খাব পাই মেকুরী ঘুরি নাহিল, ইমান বলবান প্রাণী হওয়া সত্ত্বেও তোক আজি ক্ষুদ্র প্রাণী মানুহে যাঠিরে হানি খুশি খেরহনিত অবস্থাহীন করে মারি পেলালে। এনে দুটি টিকে কিকান আলুন হল